0: নাইবা মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স বা অটোমোবিল ইঞ্জিনিয়ারিং ইয়ার যিকোনো শাখাত ডিপ্লোমা থকা হব লাগিব। বিতং তথ্য আর আবেদনের ওয়েবসাইট indianrailways.gov.in। আবেদনের শেষ তারিখ 14 জুন। ইন্ডিয়ান এয়ারফোর্সে ফ্লাইং ব্রাঞ্চ, গ্রাউন্ড ডিউটি টেকনিক্যাল ব্রাঞ্চ আর গ্রাউন্ড ডিউটি নন টেকনিক্যাল ব্রাঞ্চত খালি হওয়া পদ পূরাবর এফকেট 2026 এই পরীক্ষার আয়োজন করেছে। পদর সবিশেষ, প্রয়োজনীয় শিক্ষাগত অর্হতা আর বয়স আদি বিতং তথ্য তথা আবেদনের ওয়েবসাইট indianairforce.nic.in। আবেদনের শেষ তারিখ 19 জুন। কর্মচারী চয়ন আয়োগে ভারত সরকারের বিভিন্ন বিভাগত খালি হওয়া 12,256টা গ্রুপ বি আর গ্রুপ সি পদ পূরাবর কম্বাইন্ড গ্রেজুয়েট লেভেল এক্সামিনেশন 2026 এই পরীক্ষার আয়োজন করেছে। জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার পদর প্রার্থী ম্যাথমেটিক্স বিষয়ত উচ্চতর মাধ্যমিক পর্যায়ত কমেও 60% নম্বর পায় উত্তীর্ণ হওয়ার উপরও স্নাতক হব লাগিব নাইবা স্ট্যাটিস্টিক্স বিষয়লৈ স্নাতক হব লাগিব। স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর গ্রেড 2 এই পদর ক্ষেত্র প্রার্থী স্ট্যাটিস্টিক্স, ম্যাথমেটিক্স, ইকোনমিক্স, ডেমোগ্রাফি, পপুলেশন স্টাডিজ, অপারেশনস রিসার্চ, ইনফরমেশন টেকনোলজি, কম্পিউটার সায়েন্স, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার টেকনোলজি, কম্পিউটার অ্যাপ্লিকেশনস, ডেটা সায়েন্স বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইয়ারে যিকোনো বিষয়লৈ স্নাতক হব লাগিব। আনবোৰ পদৰ ক্ষেত্ৰত প্ৰাৰ্থী স্নাতক হব লাগিব। বিতং তথ্য আৰু আবেদনৰ ৱেবছাইট ssc.nic.in। আবেদনৰ শেষ তাৰিখ 22 জুন। নিয়োগ বাতৰি ইমানে।
1: প্ৰতিখন ঘৰৰে বাণী আকাশবাণী, সকলোৰে হৃদয়ৰ বাণী আকাশবাণী। আমি আগবাঢ়িছো আপোনালোকৰ সৈতে অন্তৰংগ সম্পৰ্ক গঢ়িবলৈ। মাত্র এটা ক্লিকতে আমার কেন্দ্রবোৰৰ অনুষ্ঠান লাইভ, মন কি বাত, সংগীত, নাটক, খেল আর প্রতিটো পলৰ নির্ভরযোগ্য বাতৰিৰ সৈতে আমার ওয়েবসাইট akashbani.gov.in। নতুন ভারত, নৰূপত আকাশবাণী।

মূর্ছনা অনুষ্ঠানটির ইমানতে অন্ত পড়িল। এয়া আকাশবাণী নগাঁও। এটা 8 বজাত সমাচার প্রভাত, 8:15 মর্নিং নিউজ আকাশবাণী দিল্লি কেন্দ্রের। 8:30 গীতিমালিকা, 9 বজাত পুরা আঞ্চলিক বাতরি, 9:15 জেলার রেহরূপ আকাশবাণী গুয়াহাটী কেন্দ্রের রিলে করে শুনা হব।

0: মাতৃ শিশু তথা সাধারণ বহির্বিভাগ সুলভ সরকারি হারত ঔষধ প্রদান আর পরীক্ষার বিনামূলীয় পরামর্শ আর তোর যদি বিপিএল কার্ড আছে তেতিয়াহলে তো গাখিরতে মোহর খুঁটি
1: মানে
0: তোর কারণে সকলো বিনামূলীয় আর জ্যেষ্ঠ নাগরিকর 50% রেহাই
1: তেতিয়াহলে ফুটনি মরাটো তোর এক্তিয়ার
2: হোমিওপ্যাথিক আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠান ভেটাপাড়া গুৱাহাটী
3: বিশেষ লোক আদালত সমাধান সমারোহ মহামান্য উচ্চতম ন্যায়ালয়ের বিচারাধীন গোচর সমূহের ক্ষিপ্র আর ফলপ্রসূ সমাধানের সমাধান সমারোহ শীর্ষক বিশেষ লোক আদালত আয়োজন করা হয়েছে 21, 22 আর 23 আগস্টত অনুষ্ঠিত হবলগিয়া এই লোক আদালতত অংশ লোবলে ইচ্ছুক গোচরের পক্ষ সমূহক সংশ্লিষ্ট জেলা আইন সেবা প্রাধিকরণের কার্যালয় অথবা রাজ্যিক আইন সেবা প্রাধিকরণের কার্যালয়ত যোগাযোগ করবলে অনুরোধ করা হল।
4: গীতিমালিকা অনুষ্ঠানের শেষত এবার শুনো আহক হেমন্ত দত্তর কথাৰে ৰাজেন গোহাঁইৰ কণ্ঠত এই গীতটি।

0: মাকহঁতেও পঢ়িব, মাকহঁতে সেইটো মানে কি দেউতাকবিলাক ইমান কামলৈ যায় ইমান নাথাকে, কিন্তু মানে মাকবিলাকৰ সেইটো মানে দায়িত্ব, সেইটো তেওঁলোকে সেইখিনি গুৰুত্ব দিয়া কথাটো আমি মিটিঙত সেইটো কথাকে কওঁ।
1: আপোনালোকৰ বিদ্যালয়ত খেল ধেমালি, বাৰ্ষিক খেল ধেমালি ক'ত কৰে গৈ আপোনালোকে?
0: স্কুলতে কৰোঁ,
1: স্কুলতে কৰোঁ, উপায় নাই,
0: উপায় নাই,
1: স্কুলতে।
0: হয় হয়, আৰু সৰু ল'ৰা ছোৱালী তেনেকে বহুত দূৰলৈ ইয়াৰ পৰাতো নিবলৈ গ'লে নেহৰুবালি নিবগৈ লাগিব, নেহৰুবালিতো পাতা সম্ভৱ নহয় তেনেকে, ইয়াত তেনেকুৱা সুবিধাটো নাই, আমি স্কুলতে কৰোঁ।
1: হয়, আৰু একেবাৰে চহৰৰ মাজমজিয়াত বিদ্যালয়খন খুব আটক ধুনীয়াকৈ ৰখা হয়, কেনেকে আপোনালোকে গোটেইখিনি পৰিচালনা কৰে ইমান সুন্দৰকৈ আপোনালোকে ৰাখিছে?
0: সেইখিনি নিজৰ নিজৰ প্ৰত্যেকৰ নিজৰ নিজৰ কথা মানে ৰখাটো, সকলোৱে পৰিচালনাতে কামখিনি আগবাঢ়ি যায় আৰু তেনেকে, কোনো পাৰ্টিকুলাৰটো তেনেকুৱা মানুহ নাথাকে। আমাৰ ৰান্ধনীসকলকো, ৰান্ধনীসকলেও সহায় কৰে বা ছাৰ বাইদেউহঁতেও সহায় কৰে, তেনেকে দুই এজনৰ কামখিনি বেছিকে হয় আৰু, তেনেকে ধৰণে কামখিনি আগবঢ়াই লৈ যোৱা হৈছে।
1: আপোনালোকৰ গুণোৎসৱত কেনেকুৱা আছিল ফলাফল?
0: কাৰণ
1: চৰকাৰী বিদ্যালয়ত ইয়াত আমি দেখিছো কিতাপ আপোনালোকৰ ইয়াত আছে, কিতাপো পায়, ধুনীয়া তেওঁলোকে সাজ পোছাকো পায়।
0: হয় হয় হয়, সেইটো অফিচৰ ফালৰ পৰাই দিয়ে, চৰকাৰে দিয়ে, সেইখিনি যোগান ধৰে, সেইখিনি অসুবিধা নহয় তেনেকুৱা।
1: আৰু কেতিয়াবা এনেকুৱা হয় নেকি ধৰক বিদ্যালয়লৈ ধেৰ দিন অহা নাই ছাত্ৰ বা ছাত্ৰী, তেতিয়া কেনেকে খবৰ কৰে? ফোনযোগে খবৰ?
0: ফোনযোগে আৰু কিছুমান গাৰ্জেণ্টৰ ফোন নাথাকেও, ওচৰত কোনোবা আছে নেকি তেনেকে যোগাযোগ কৰি তেওঁলোকক ফোনৰ দ্বাৰা তেওঁলোকলৈ খবৰ কৰা হয়।
1: আপোনালোকৰ নিশ্চয় কমনৰ পৰা আছে, এইবাৰ কিমান নাম ভৰ্তি হৈছে?
0: কমানত আমাৰ 43 হৈছে বা
1: 43, যথেষ্টখিনিয়ে হৈছে নহয় জানো? আৰু হয়তো পিছত এজন দুজন
0: আকৌ আহে, আহি থাকে তেনেকে।
1: কোন ক্লাছলৈকে আছে?
0: ফাইভলৈকে।
1: কেতিয়াবা এনেকুৱাও হয় বেলেগ বিদ্যালয়ৰ পৰাও ছাত্ৰ ছাত্ৰী চাগে নাম ভৰ্তি কৰিবলৈ
0: আহে, আহে আহে আহে,
1: এই ঘটনাও ঘটি থাকে,
0: আহে আহে আহে।
1: কাৰণ আমি যিমান সুন্দৰকৈ পাঠদান কৰাম বা যিমান ভালকৈ ফলাফল দেখুৱাম তাৰ ওপৰত ভিত্তি কৰিও বহুখিনি ছাত্ৰ ছাত্ৰী এই বিদ্যালয়লৈ আহে। বাৰু বাইদেউ, ভাল লাগিলে আপোনাৰ লগত আমি কথা পাতিলোঁ। বিদ্যালয়ৰ সকলোখিনি আপোনালোকৰ সুবিধামতে আছে নিশ্চয়, অনাময়ৰ দিশৰ ক্ষেত্ৰত খোৱা পানী, বিজুলী, ফেন চলিয়ে আছে?
0: হয় আছে আছে, খালি আমাৰ মানে এটা অসুবিধা হৈ আছে, এই ঘৰৰ ল'ৰা ছোৱালী অনুপাতে মানে ঠাইটো কম হৈ আছে, মানে ক্লাছৰুমৰ অভাৱ হৈ আছে।
1: এই চৰকাৰী বিদ্যালয়ত পাঠদানৰ ক্ষেত্ৰত অকল বিদ্যালয়ে বুলিয়ে নহয় বা অভিভাৱক বুলিয়ে নহয়, নেতৃস্থানীয় ব্যক্তিসকলৰ ভূমিকা কেনেকুৱা হোৱা উচিত বুলি ভাবে?
0: তেনেধৰণে বেলেগৰ পৰা নাহে, আমাৰ কাষতে এজন ডক্টৰ আছে, তেখেতে কিন্তু, তেখেতৰ নামটো হ'ল বিপ্লৱ ৰয়, তেখেতে কিন্তু আমাৰ প্ৰতিটো সময়তে খবৰ ৰাখে, পঢ়া শুনা কৰা বা ল'ৰা ছোৱালী কিবা অসুখ অশান্তি হ'লেও বা কি যিকোনো ক্ষেত্ৰত কিবা এটা দৰকাৰ হ'লে আমি তেওঁক খবৰ কৰিলে বা তেওঁ নিজাকে হ'লেও আহে, তেওঁক খবৰ কৰে।
1: আৰু স্বাস্থ্য পৰীক্ষাৰ কথা কওকচোন।
0: স্বাস্থ্য পৰীক্ষা কৰিবলৈ অফিচৰ ফালৰ পৰাও যেনেকে আহে
1: ইয়ালৈ
0: দিছে।
1: আৰু শেষৰ মোৰ প্ৰশ্ন, শাৰীৰিকভাৱে অক্ষম ছাত্ৰ ছাত্ৰী আছে নেকি?
0: ইয়াত আগতে আছিলে, এতিয়া তেনেকুৱা নাই।
1: এই বিদ্যালয়েৰে আমি আন এগৰাকী শিক্ষয়িত্ৰীক লগ পাইছো।
2: মোৰ নাম শ্ৰী মল্লিকা বৰা।
1: হয়, কি কি পঢ়ায় আপুনি?
2: মই ভাষা পৰিৱেশ, আৰু তাৰ মাজতে কেতিয়াবা কোনোবা নগ'লে বেলেগো চাবলগীয়া হয়, কিন্তু ভাষা বিষয়টো বেছিকে চাবলগীয়া হয়। আৰু আমি মানে ধৰক ঘৰৰ পৰা যেতিয়া আহে ল'ৰা ছোৱালীসকল বিদ্যালয়লৈ, পোনপ্ৰথমতে তেওঁলোকে ঘৰত এটা পৰিৱেশ পায়, তাৰপিছত স্কুলত আহি সেই ঘৰুৱা পৰিৱেশটোৰ ওপৰতে ভেটি কৰি আমাৰ ওচৰলৈ আহে। আহি পেলাই তেওঁলোকে প্ৰথমতে প্ৰাকৃতিক পৰিৱেশৰ লগত চিনাকি হয়, তাৰপিছত শিক্ষক, শিক্ষয়িত্ৰী, কৰ্মচাৰী সকলোকে লগ পায়, তাৰপিছত তেওঁলোক সেইটো মানে ঘৰুৱা পৰিৱেশৰ পৰা সামাজিক পৰিৱেশলৈ তেওঁলোক পৰ্যবেক্ষিত হয়। ইয়াত আহি সমাজখন, ধৰক সমাজৰ যিটো ভৱিষ্যতে যিটো সমাজৰ গাঁথনি হ'ব, সেইটো তেওঁলোকে ইয়াতেই অনুভৱ কৰিব পাৰে যে আমাৰ সমাজখন, সমাজ বুলিলে মানে কি বুজে সেই বস্তুটো তেওঁলোকে পোনপ্ৰথমতে প্ৰাথমিক বিদ্যালয়ত আহি সেইটো অনুভৱ কৰিবলৈ শিকে। আৰু সমাজ এখনত থাকি কি কৰিব লাগে, কি কৰিব নালাগে, ডাঙৰক সন্মান কৰিব লাগে, সৰুক কেনেকুৱা ব্যৱহাৰ কৰিব লাগে, আমি ধৰক চৌপাশৰ পৰিৱেশটোৰ লগত থাকি কেনেদৰে মিলিজুলি থাকিব লাগে, ধৰক এতিয়া বাগিচা এখনত ফুল ফুলি আছে, যে ফুলপাহ পটককৈ ছিঙি আনিব নালাগে, ধর ডাঙরক নুকুধাকে আর ইয়াত বিভিন্ন গছ গছনি আছে ধর সেই গছবিলাক যাতে ক্ষতি করব না ধরনের তারমানে সেবিল পরিবেশের সম্পর্কিত বিষয়বিলাক জানি উঠিব পারে বিদ্যালয়খনলে আহি। বিদ্যালয়ত মানে ধর সচরাচর প্যাকেটিং বস্তু আনিবলে কিন্তু দিয়াই নহয়, কারণ যেহেতু আনিলে আমার লাল সংখ্যা সরস যেহেতু গতি মানে কন্ট্রোল করবলেও দিগদার হয় কোনে আনি কত পেলাব, গতি আর যেহেতু মিড ডে মিল দিয়ে গতি সেইকারণে প্যাকেটিং বস্তুবিল আনিলে অসুবিধা হয় আর ধর এটা ধর পড়াই থাকুতে সরু লাল যেহেতু গম নেপায় ন গতি ক্লাস তো করে থাকুতে হয়তো কোনোবাই প্যাকেট খুলব বা তে ধরনের বিশৃঙ্খলতাও হয় যতে ততে পেলাব, সেকারণে সচরাচর সেটা বন্ধই করা যায়। কিন্তু তার মাজত যদিও কোনোবাই আনে বা বেলেগ কিনা স্কুলত কেবা খাবলে দিলেও প্যাকেটর কিনা ওলায়, কিন্তু আমার ক্লাসের সম্মুখে সম্মুখে ডাস্টবিন আছে সেবিল যাতে ব্যবহার করব পারে সেটা ব্যবস্থা করা।
1: এই মহান ব্যক্তিসকলের জীবনী
2: এটা ধর 2 অক্টোবর মহাত্মা গান্ধীর বিষয়ে, তারপর আকো বেলেগ ধর যখন শিল্পী দিব আমার তো দিবসবিল পাতা যায়, কিন্তু তার বাদেও ধর পাঠর সম্পর্ক থাকলেও নাথাকলেও কেতিয়াবা মোটিভেট করবর কারণে ধর ক্লাসরুম এটা অল্প হুলস্থুল হয়ে আছে গতি মোটিভেট করবর কারণেও বিশিষ্ট ব্যক্তির বিষয়ে ধর আলোচনা করা হয় আর গতি যিমানখানি পারি দিবলে চেষ্টা করা হয়। আর কিতাবপত্রও আহে আমার যেহেতু অফিসের লালীর উপযোগী বহুতো কিতাবপত্র দিয়ে গতি কিতাব খিনিতো ধর তে বিশিষ্ট ব্যক্তির বিষয়ে ধর বিষ্ণুরাভা জ্যোতিপ্রসাদ আগরওয়ালা বা ডক্টর ভূপেন হাজরিকা এই সকল ব্যক্তির বিষয়ে যা থাকে সেই সকল মাঝে মাঝে ধর লাইব্রেরি কিতাব আদান প্রদান করে তেকেও পড়াবলে উৎসাহিত করা যায়। ধর আজি জানিবা ভাষার বিষয় এটা আছে যে পাঠ এটা আছে পখিলার ধর বিষয়ে পড়াব লাগিব, গতি সেটা ঘরতে ভাবি আসো আজি পখিলার বর্ণনাটা দিম বা এনেকাখানি করিম, কিন্তু নেমারিবা গতি সেইখানি ক্ষতি করব না গতি কি কোমল পাহি আর পখিলা ধর বিভিন্ন কালারের আছে গতি ভেরাইটিস পখিলা আছে গতি সেইবিলাকর বিষয়ে কেনেকে কি কম ঘরতে কিছু ভাবেও আসা যায় বা কেতিয়াবা ধর এনেকা অফ টাইমত স্কুলত হোক বা চাও যায় বা তেনেকা ধরনের কথাবিলাক আর বিশেষকে আমার ধর এনেও লিখিতভাবে নহলেও মনতে ধর পরিকল্পনা এটা করাই যায় ক্লাসরুমটলে গেলে কি করিম। আর আনকি এনেকা হয় ধর এটা আমার স্কুলখনত অকল ক্লাসরুমট যে আমি পাঠ্যক্রম পড়াইছো সেটা নহয়, এটা সচা কথা কবলে গেলে বাকিবিলাকো বিভিন্ন ধরনের কাম থাকে ঘরতে ভাবি আহো যে আজি স্কুলত এখানে কাম করিম, এটা আমিও পাইছোহি বা আমার এই বাইদেউ সকলে বেশিকে পাইছে ইয়ারপা ওলাই গিয়ে বহুত ধর ইঞ্জিনিয়ার ডক্টর ইঞ্জিনিয়ার ডক্টর হলে যেন মানে আর বেলেগও যেন মানুষ হব নয় সেটা নয়, মানুষ গড়িছে মানে স্কুলখানে বহুত ভাল মানুষ গঠন হয়েছে বাহিরত আছে বহুত গতি মানে কিন্তু গতি খুব কিন্তু দরিদ্র পরিয়ালর আর ধর যে একটা আর্থিক অনাটনের ইয়াত থাকি আনন্দমনে থাকি মেলি যিমানখিনি করব পারে গতি সেইখানে দেখি মানে আমি বহুত অভিভূত হোক ভাল লাগে। আর সেকারণে মানে আর তেনেকা লালীখিন যেটা মানে ঘর পরিবেশটা কেতিয়াবা বেয়া হয় কিন্তু সেইখানি লালী যেটা ভাল ধরনের ধর ইয়াত পাস টাস করে যাব মার্কস এটা ভাল পাব মুখখনো চাই বহুত আনন্দিত হো আর মাক দেওতাকো সুখী হয় ভাল লাগে আর মনটো স্যাটিসফ্যাকশন সেটা ডাঙর ধর।
1: এই বিদ্যালয় নিশ্চয় ছাত্র ছাত্রীক উপরা জ্ঞান দিবলগিয়া হয়, কেতিয়াবা বেমারের কথা কবলগিয়া হয়, সাফাকে থাকবলগিয়া হয়, যক্ষ্মার কথা থাকে, লেপ্রসির কথা থাকে, স্বাস্থ্য রক্ষার ক্ষেত্রে কেনেকুৱা কথা দিয়া
2: সেইবিল সাবধানতা আমি মানে সিহত ক্লাসতো বুঝা যায় আর এনেও গভর্নমেন্টরপা ধপাত প্রতিরোধী দিবস তেনেকাও থাকে সেবিল আমি যিমানখিনি গভর্নমেন্টরপা দিয়া যায় সেইখানি ধর ফুলফিল করবলে চেষ্টা করা যায় যে সেই দিনটা সেটা মানে উদযাপন করবই আর তার বাদেও ক্লাসরুমত গিয়ে কি বেয়া কি ভাল আমি ধর সেইখানি প্রত্যেকজন টিচারেই ধর বুঝা যায় প্রতিটা কথাই মানে এনেকা ধরনের আর স্বাস্থ্য এটা ভাল রাখবলে হলে যোগ সাধনাটো বা ব্যায়াম জরুরি গতি যাতে খোয়াপড়া উঠি প্রথম ব্যায়াম করে পড়া শুনা করে বা তেনেকা ধরনের বিলাক দিয়া যায় আর যোগ দিবসও খুব ভাল ধরনের উদযাপন করা হয় যাতে লালীখানি সচেতন হয় নিজের স্বাস্থ্যটার প্রতি গতি যিমানখানি পারি ধর আমি সকলে চেষ্টা করি।
1: ধন্যবাদ আপনার।
2: ধন্যবাদ আমার বিদ্যালয়লে যাতে লালী আহে গতি খুব এখনই সুন্দর বিদ্যালয় আহি পরিবেশটা হয়তো দেখিলে অনুভব করব পারিব গতি আহ্বান রাইজলে যাতে আমার বিদ্যালয়ে এডমিশন দিয়ে বহুত স্কুল দেখা যায় লালীর সংখ্যা সীমিত কিন্তু আমার বিদ্যালয় বর্তমানে সেটা হয়ে উঠা নাই গতি ভবিষ্যতে আরো লালী আমি বিচার তেনেকে স্কুল সদায় উন্নতি হয়ে যাওয়া আমি বিচার।
1: এই বিদ্যালয়ের এগারী ছাত্রর আমি কথা পাতব বিচার, তোমার নাম তো
3: মানব দাস।
1: মানব দাসে কোন শ্রেণীত পঢ়া?
3: ক্লাস থ্রি।
1: ক্লাস থ্রি তৃতীয় মানত পঢ়া নহয় জানো? তোমাৰ কি কি বিষয় আছে বাৰু কোৱাচোন?
3: অংক আছে আৰু
1: অসমীয়া আছে,
3: অসমীয়া আৰু পৰিৱেশ আৰু ড্ৰয়িং আৰু
1: জাননীৰ
3: মাজতে।

রাগ আধারিত হিন্দি বোল ছবির গীত আগবঢ়া হব 8:22। আকাশবাণী দিল্লী কেন্দ্রের প্রচার করা সমাচার সন্ধ্যা 8:45, 9:00 News@9 আমার কেন্দ্রই রিলে করে শুনাব। 9:15 আগবঢ়া হব নিজরা। 9:25 নিশার আঞ্চলিক বাতরি। 9:30 আগবঢ়া হব বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কলংপার সিনিয়র সেকেন্ডারি স্কুলের সহযোগত আকাশবাণী নগাঁও কেন্দ্রই প্রস্তুত করা অনাতার বার্তা। শ্রোতাসকল, নিশা 10:00 আমার কেন্দ্রের অনুষ্ঠান প্রচারের অন্ত পরিব। এয়াই আছিল আমার কেন্দ্রের যোগেৰে কাইলৈ প্রচার হবলগীয়া অনুষ্ঠানসমূহৰ আগতীয়া পৰিস্থিতি।